0: অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: कार्यक्रम संगीत प्रवाहकै अन्तिम प्रस्तुति राखिरहेछौं लावण्य गजमेरको स्वर शब्दनी संगीतमा।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। সমাজ মাধ্যম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার জন্য মেটা সিইও মার্ক জুকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন বসবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লকেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিকদের নেতৃত্বাধীন 25টি প্রদেশ ভারতসহ 60টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে মামলা দায়ের করেছে। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। তবে ওড়িশায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। দক্ষিণ কোরিয়ার আসানের ইসান সিন জিমনেশিয়ামে বিডাব্লিউএফ সুপার 300 টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্স 2026 আসরে ভারতীয় ব্যাডমিন্টন দল আজ তাদের অভিযান শুরু করবে। আসছি বিস্তারিত খবরে। সমাজ মাধ্যম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার বিষয়ে নতুন দিল্লিতে গতকাল যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি মেটার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। কমিটির সভাপতি তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পড়ুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ওই ভিডিও বার্তা মুছে ফেলার জন্য মেটার সমালোচনা করেন। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কমিটি মেটা সিইও মার্ক জুকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।
1: भारत के प्रधानमंत्री का जो है वीडियो उतारा जा सकता और उन्होंने खुद स्वीकार किया कि 5 घंटे तक उतारा, 12:30 बजे रात से लेके सुबह 5 बजे तक जो है वो कंटेंट गायब रहा। तो ये बड़ी सीरियस बात है। हमारी कमेटी ने दो चीजें कही है, स्पष्ट तौर पर कही है, ये माफीनामा जुकरबर्ग के तरफ से आना चाहिए। तो जो सेफ हार्बर का जो प्रोटेक्शन है उनको सेक्शन 79 में वापस ले लेना चाहिए।
0: মেটা ইউটিউব এবং এক্স অ্যালগোরিদম ও বিষয়বস্তু নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যা নিরসনেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন শ্রী দুবে। তিনি অভিযোগ করেন, দেশে কঠোর আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই প্ল্যাটফর্মগুলি শিশু ও মহিলাদের সম্পর্কে আপত্তিকর বিষয়বস্তু ছড়িয়ে পড়া রুখতে কোনো কার্যকর পদক্ষেপ করেনি। সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনে পরিবর্তনের লক্ষ্যে খসড়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। খসড়া এই প্রস্তাবে পর্যায়ক্রমে বিভিন্ন মোটর গাড়িতে V2V বা ভেহিকেল টু ভেহিকেল যোগাযোগ ব্যবস্থা কার্যকর হবে, যার মাধ্যমে ব্রেক ফেল, মুখোমুখি সংঘাত, লেন পরিবর্তন সহ যে কোনো সংকটজনক পরিস্থিতিতে চালকদের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া।

0: সম্ভব হবে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত মাসের 28 তারিখ এই বৈঠক বসে। ওই বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অবাধ ও মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে সাংসদদের অবহিত করা হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লোলেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবন ধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টিরও বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। এছাড়াও কামলাং ব্যাঘ্র প্রকল্প, বন্যপ্রাণ স্যাংচুয়ারি রয়েছে এই জলাশয়ের আশেপাশে। পরিসংখ্যান দিয়ে শ্রী যাদব জানান, 2014 যেখানে 26টি রামসার সাইট ছিল, বর্তমানে তার বেড়ে দাঁড়ালো 101। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036 লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়গুলির প্রতি তিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন, দক্ষ, দায়িত্বশীল নাগরিক গড়ে তোলারও আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তারা জানিয়েছে, ইতিমধ্যেই এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন পণ্য 100% প্রাকৃতিক, 100% বিশুদ্ধ, 100% অর্গ্যানিক বলে যে দাবি করা হয়েছে ক্রেতাদের তা বিভ্রান্ত করতে পারে। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ট্রাই মাইকল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানাতে পারবেন। এই নাগরিক কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি ও তাৎক্ষণিক মতামত জানাতে পারবেন। বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির ঝুঁকির মধ্যে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির দ্বিমাসিক বৈঠক গতকাল শুরু হয়েছে। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, ভারতের জলবায়ু মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিকদের নেতৃত্বাধীন 25টি প্রদেশ ভারতসহ 60টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে মামলা দায়ের করেছে। তাদের মতে এই শুল্ক আরোপ আমেরিকার উপভোক্তা ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। 1974 বাণিজ্যিক আইনের আওতায় এই শুল্ক আরোপের আগে কোনোরকম আইনি ছাড়পত্র নেওয়া হয়নি বলেও ওই মামলায় অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, গত 24 জুলাই 10-12% হারে এই শুল্ক আরোপ করা হয়। ভারতের ক্ষেত্রে বর্তমানে শুল্কের পরিমাণ 10%। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর 12.5% শুল্ক আরোপের প্রস্তাব করে। পরে তাদের বাণিজ্য নীতি সংশোধন করে 10% শুল্ক ধার্য করা হয়। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা।
1: Since World War II, that's pretty big, and we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, UAE called, Qatar called, got calls from numerous people. Not, I don't want to use the word big, somewhere in particular, Iran did not want to be hit.
0: ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এবং আগামীকালই সম্ভবত তা কার্যকর হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। যদিও ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো

0: আলোচনা হচ্ছে না। নয়াদিল্লিতে অনুষ্ঠিত নতুন দিল্লিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে গতকাল ভারত উজবেকিস্তান গুরুত্বপূর্ণ খনিজ, তার খনন, বাণিজ্য, জ্বালানি, পরিকাঠামো, প্রতিরক্ষা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার মাধ্যমে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে সম্মত হয়েছে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী বখতিয়ার সাইদভ ভারতে তাঁর চার দিনের সরকারি সফরের মধ্যেই বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। উজবেক প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতের বৃহত্তর প্রতিবেশীদের মধ্যে উজবেকিস্তান একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতার দিক থেকে সম্পর্কের কথা উল্লেখ করেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদে ও জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শিবসাগর জেলাতে প্রায় 11,000 মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন। এই চার জেলায় 75,000 বন্যা দুর্গত মানুষকে সরাসরি শিবিরে হস্তান্তরের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে 62,696 পরিবার এই সহায়তা পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আগামীকালের মধ্যে বাকি পরিবারগুলি এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা দুর্গতদের কয়েকটি পরিবারের হাতে 15,000 টাকা করে অন্তর্বর্তী সহায়তা তুলে দেন। তিনি জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতি গ্রস্ত মানুষজনের সাহায্যার্থে সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে। অসম জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জেলাগুলিকে প্রয়োজনীয় সতর্কবার্তা অবলম্বনের পরামর্শ দিয়েছে। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদীতে জলস্তর কমে আসায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। হীরাকুণ্ড বাঁধ কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত পরিবারের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য 1,20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানের ইসান সিন জিমনেসিয়ামে বিডব্লিউএফ সুপার 300 টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্স 2026 আসরে ভারতীয় ব্যাডমিন্টন দল আজ তাদের অভিযান শুরু করবে। এই প্রতিযোগিতা চলবে আগামী 9 আগস্ট পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সমাজ মাধ্যম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার জন্য মেটার সিইও মার্ক জুকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন বসবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্ল লেককে ভারতের 101তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছেন। খবর এখানেই শেষ হল।
1: নমস্কার, ইউ আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার সিলভেস্টর লেপচাবাট শুনহোস। हिजो सिन्कोना निर्देशनालयको प्रशासनिक समीक्षा बैठक सम्पन्न भयो। श्रम तथा परिवहन मन्त्री अर्जुन सिंहको अध्यक्षतामा गरिएको बैठकमा पर्यटन मन्त्री शंकर घोष, पार्वत्य मामिला मन्त्री विशाल लामा, दार्जीलिङ सांसद राजु विष्ट, गोर्खा जनमुक्ति मोर्चा अध्यक्ष विमल गुरुङ, खरसाङका विधायक सोनम लामा, दार्जीलिङका विधायक नोमन राय, श्रम विभागका प्रमुख सचिव, जीटीएका प्रमुख सचिव, जिल्ला अधिकारी, सिन्कोना निर्देशक, प्रमुख स्वास्थ्य अधिकारी तथा राज्य र जिल्ला प्रशासनका वरिष्ठ अधिकारीहरूको उपस्थिति रहेको थियो। बैठकपछि पत्रकारहरूसँग कुराकानी गर्दै श्रम तथा परिवहन मन्त्री अर्जुन सिंहले बैठकमा सिन्कोना बगानका श्रमिकहरूको जीवनस्तर सुधारसँग सम्बन्धित विविध महत्वपूर्ण विषयहरूमा विस्तृत समीक्षा गरिएको बताउनुभयो। स्वास्थ्य स्वच्छ सेवाको सुदृढीकरण, खानेपानीको व्यवस्था, आवास सुविधा, पर्जापट्टा, समयमा ज्याला तथा अन्य सेवा सुविधाको पुनर्वलोकन, महँगी भत्ताको भुक्तानी, सिन्कोना बगानको आधुनिकीकरण र विविधीकरण, साथै रिक्त पदहरूमा शीघ्र नियुक्ति गर्ने विषयलाई प्राथमिकताका साथ उठाइएको छ। उहाँले अझ भन्नुभयो, सिन्कोना बगान श्रमिक वर्गको बदली काम अनि पदोन्नतिको काम सुरु गरिनेछ। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको निर्देशनमा मङ्पू आएको पनि उहाँले बताउनुभयो। श्रम तथा परिवहन मन्त्रीले श्रमिकहरूको हक हितसित सम्बन्धी सबै विषयलाई उच्च प्राथमिकतामा राखी आवश्यक कार्य अघि बढाउन सम्बन्धित विभाग तथा जिल्ला प्रशासनलाई स्पष्ट निर्देशन दिनुभएको जानकारी प्राप्त भएको छ। पश्चिम मेदिनीपुर जिल्लाको बेल्दा थाना क्षेत्रमा हिज साँझ परेको चट्ट्याङको कारण एक व्यक्तिको मृत्यु भएको छ अनि दुई अन्य घाइते भएका छन्। मृतकको पहिचान कुनारपुर क्षेत्रका माधोपुर निवासी राधाकान्त भुइँयाको रूपमा भएको छ। सूत्र अनुसार बाख्राबादका कोरकोरा क्षेत्रमा खेतमा कृषि कार्य गर्दै गरेको समय राधाकान्त भुइँयामाथि चट्ट्याङ पर्दा उनको मृत्यु भयो। अर्कोतर्फ बेल्दा थाना क्षेत्रको पडियाचाकमा पनि खेतमा काम गर्दै गर्दा चट्ट्याङ पर्दा गुरुबारी सिंह अनि शङ्कर सिंह घाइते बनेका छन्। दुवैलाई उपचारको लागि बेल्दा सुपर स्पेसिलिटी अस्पतालमा भर्ती गरिएको छ। विधायक रमा प्रसाद गिरीले हिज साँझ

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা, আজ হো 4 তারিখ অগস্ট মহিনা। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতको ইতিহাসমা আফ্নো মধুর স্বর, বহুমুখী প্রতিভা र জীবন্ত প্রস্তুতিকা কারণ অমির ছাপ ছোড়ने নাম হো কিশোর কুমার। উহাঁ কেবল এক পার্শ্ব গায়ক মাত্র নভই অভিনেতা, সঙ্গীতকার, গীতকার, নির্মাতা, নির্দেশক র উৎকৃষ্ট মনোরঞ্জন কর্মী পনি হুনুহুন্থ্যো। র উহাঁকো জন্মদিনক অবসরমা শ্রোতাহরুলাই শুনাইরেছৌ কিশোর কুমারকই স্বরমা সাজেকা কেই গীতহরু। র কিশোর কুমারকো বাস্তবিক নাম আবাস কুমার গাঙ্গুলী থিয়ো। উহাঁকো জন্ম 4 অগস্ট 1929 মা ভারতকো মধ্যপ্রদেশ রাজ্যকো খণ্ডাওয়া শহরমা ভাইকো থিয়ো।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: श्रोतागणले अहिले सुन्दै हुनुहुन्छ आकाशवाणीको खरसाङ केन्द्र र अहिले प्रसारण भइरहेछ विविध कलाकारको स्वरमा केही आधुनिक गीतहरू कार्यक्रम स्वरमाधुरीमा। त आउनुहोस् यही क्रमलाई निरन्तरता दिँदै अब सुन्न लागिरहेका छौं कार्यक्रमको यो अघिल्लो प्रस्तुति रानु थापाको स्वरमा।

0: বিরূপ প্রভাব ফেলেছে। এখন সময় এসেছে বৈকুণ্ঠপুরকে তার হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার ও তাকে পুনরুজ্জীবিত করার। তাই সোনার বাংলা থেকে সবুজ বাংলা, এই দায়িত্বশীল পর্যটন অভিযানকে এগিয়ে নিয়ে যেতে রবিবার রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত রায় একত্রিত হয়েছিলেন বৈকুণ্ঠপুর জঙ্গলে। এই বৈকুণ্ঠপুর জঙ্গলে এসে তারা তদারকি করেন এবং পরিদর্শন করেন, তারপর আলোচনা ও বৈঠক করেন। এই সম্বন্ধে শঙ্কর ঘোষ, পর্যটন মন্ত্রী, আমাদের জানালেন,
1: আমি নিজে প্রকৃতি ভালোবাসি, গাছ, জন্তু, জানোয়ার সবই, এই যে এত বড় অংশ, আর আমাদের মানব সভ্যতার একটা দুর্ভাগ্য জিনিস হচ্ছে আমরা প্রকৃতিকে গ্রাস করে নিতে চাই, এনক্রোচমেন্ট যেন থামে না, ফলে সেই এনক্রোচমেন্ট থেকে যদি এই 150 হেক্টর জমিকে, উদ্যানকে রক্ষা করতে হয়, তাহলে সেটাকে সরকারের পরিধির মধ্যে নিয়ে আসাটা আমাদের মূল দায়িত্ব, সেই কাজটাই এটার প্রাথমিকভাবে শুরু হলো। দেখুন, আমি বিশেষজ্ঞ নই, মনোজ, আমি, আমরা সবাই দায়িত্বে এসেছি, আমরা শেখার আগ্রহ নিয়ে এসেছি, এটা শুধু উপলব্ধি করতে পেরেছি, এটা পর্যটন স্থল হবে, এটা প্রকৃতির জন্য আমাদের অত্যন্ত একটা সম্পদ হবে, ফলে একে রক্ষা করতে গিয়ে এই নগর বন কনসেপ্ট, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেটাকে মাথায় রেখে এটাকে ভাবা হয়েছে। এর পরে এর সাথে ধাপে যে এটা, এই যে আমরা প্রথমে ফেন্সিং ইত্যাদি করব, তারপরে আমরা কি করব, তার জন্য তো প্রথম যেটা আমরা করব যে এই বিষয় নিয়ে যারা বিশেষজ্ঞ মানুষ আছেন তাদের পরামর্শ নেব। আমরা সব মানুষের পরামর্শের পাশাপাশি বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে, আমি বলছি যে ভবিষ্যতে ভারতবর্ষের অন্যতম বড় আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে পর্যটনের ক্ষেত্রে বৈকুণ্ঠপুর নগর বন। আমি এটা আজকে আপনাদেরকে লিখে দিচ্ছি, যেদিন আমরা বলেছিলাম, দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম, যে এমন কোনো পাথর থাকবে না যেটাকে আমরা ঘুরিয়ে দেখব না। পশ্চিমবঙ্গে পর্যটন যেরকম তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে, তার পাশাপাশি এই ধরনের নতুন, মানে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে প্রকৃতিকে রক্ষা করার প্রশ্নে, পর্যটনকে বিকাশ করবার প্রশ্নে, স্থানীয় মানুষকে যুক্ত করবার প্রশ্নে, কর্মসংস্থান বৃদ্ধি করবার প্রশ্নে, রেভিনিউ জেনারেট করবার প্রশ্নে, ইউ আর অল ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট, দিন, আমরা সেগুলো করে দেব।
0: পর্যটনের সঙ্গে যে এত বড় প্রকল্প, তার মানে আমাদের কর্মসংস্থানও বাড়বে, যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টগুলো যদি এখানে লাগু হয় বা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট যদি লাগু হয়, সেই ক্ষেত্রে তো কর্মসংস্থানও বাড়বে।
1: কর্মসংস্থান বৃদ্ধি, রেভিনিউ জেনারেশন আমাদের প্রাথমিক লক্ষ্য, কিন্তু পরিবেশ বান্ধব, এমন কোন কর্মসংস্থানের বৃদ্ধি চাই না যেটা পরিবেশের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, বলে সেই কাজটাও আমরা করব।
0: না, সেখানে বনমন্ত্রীর কাছে শুনলাম কিছু কর্মী এখানে
1: নতুন নিয়োগের প্রশ্নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন যে আমাদের যে স্টাফ ক্রাইসিস রয়েছে সেটা দূর করবার ক্ষেত্রে নতুন সরকার উদ্যোগ নেবে, এবং তিনি বিভিন্ন দপ্তরের কথা বলেছেন, ফরেস্ট ডিপার্টমেন্টেরও কিছু এই অর্থে সমস্যা রয়েছে, সেটা দূর করবার জন্য স্থায়ী কর্মী নিয়োগের কথাও যেরকম ভাবা হয়েছে, সাথে সাথে স্থানীয়ভাবেও কিছু কর্মসংস্থান করবার পরিকল্পনা।
0: বনমন্ত্রী মনোজ কুমার ওরাও আমাদের সঙ্গে এই বৈকুণ্ঠপুর জঙ্গল নিয়ে কথা বললেন।
2: বনকে রক্ষা করতে পারবো, তার সাথে টুরিস্ট অ্যাট্রাক্ট করতে পারবো, এবং মানুষের কাছে একটা অ্যাট্রাকটিভ কিছু জিনিস পাবে, অ্যাওয়ারনেসটা হবে, তো সেটা নিয়ে আমরা একটা প্রকল্প করতে চাইছি। এখানে প্রায় 143 হেক্টরের বেশি, তা উনি যারা বলছেন প্রায় 150 হেক্টর আছে, তার মধ্যে এখানে আমাদের ডিপার্টমেন্ট প্রায় 50-এর মতো আমরা হেক্টর আমরা সরাসরি করবো, বাকি এটা তার আশেপাশ থেকে আর ফান্ড নিয়ে মোটামুটি করছি, যাতে নেচার কোনোভাবে বিঘ্নিত না হয়, আর পুরোটা ইন্টেক্ট থেকে নিয়ে কি কি প্রকল্প করা যায় না করা যায়, তার জন্য অনেকগুলো এমপি সাহেব আছেন, পৌর মিনিস্টার আছেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব, তো সেটাই অনেকটা ইকোট্রিজম বেসডই হবে। পুরোটাকেই আমরা প্রায় 150 হেক্টর পুরোটাকেই নগর বনের আওতায় আনছি, যেটা কোরিডোর সেটা একটু পাশেই আছে, আর সেটা ইন্টেক্ট রাখা হবে। মোটামুটি সেরকম কোনো আলোচনা হয়নি, প্রথম কথা হচ্ছে এই বনটাকে সুরক্ষিত করে এনক্রোচমেন্ট বন্ধ করা, তারপর অল্প অল্প কী কী অপশান যাতে মানুষ উপকৃত হয়, মানুষ আসতে পারে, যেরকম মনে করুন যোগা সেন্টার হতে পারে, যেমন ইলেকট্রিক ভেহিকল জিপ সেটা চালানো যেতে পারে, সেরকমই একটা যদি ট্রেনের ইলেকট্রিক

0: ট্রেন সেটা যদি লাগানো যায়, মানুষের হাঁটাহাঁটির যদি ব্যবস্থা করে দেওয়া যায়, পুরোটাই আমরা আলোচনা সাপেক্ষ এখানকার যারা আছেন তার সাথে আলোচনা করে নিয়ে, আমাদের নেতৃত্ব আছেন আলোচনা করে নিয়ে একটা আমরা প্রপোজাল পাঠিয়ে দেবো। মোটামুটি হবে একটা, আমরা আইডিয়া করেছি 150 হেক্টরের মতো। বেঙ্গল সাফারি সেটা চেঞ্জ হতেই থাকে, সেটা যেটা ছাড়া হবে সেটা হচ্ছে বক্সায় 2nd অক্টোবর বাঘ ছাড়া হবে। কিছু চলছে যে আমাদের তার সাথে বাঘ ছিল, সবই ছিল, এখন সিংহ ময়দান নেমে পড়বে আশা করি।
1: প্রতি বর্ষণে আমরা গত বছরও দেখেছি জঙ্গলের ক্ষতি হয়েছে এবং যেটা আসামে হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় প্রকল্প বা আপনারা আগে থেকে কোনো পরিকল্পনা করেছেন?
0: আমরা গত 3-4 মাস ধরে বর্ষা নিয়ে পুরো প্ল্যান করেছিলাম, যে আমাদের নিজস্ব মনিটরিং টিম ছিল, কুইক রেসপন্স টিম ছিল, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছিল, হয়তো তারই কারণে খুব বেশি এফেক্ট পড়েনি। তবে প্রকৃতির বিপর্যয় যে কোনো সময় আসতে পারে, আমাদের দপ্তরের লোক একদমই কম, আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসন থেকে কিছু কনস্টেবল আনা, হয়তো 2-4 মাসের মধ্যে কিছু কনস্টেবল আমরা পেয়ে যাবো 400-500, আর সাথে আর কিছু ফোর্স বানানোর চেষ্টা করব। তো একটু সমস্যা হচ্ছিল, আশা করি আগামী কয়েক মাসের পর এই সমস্যা থাকবে না।
1: জলপাইগুড়ি জেলা সাংসদ জয়ন্ত রায় আবেগের সঙ্গে তিনি বললেন,
2: তাহলে এই জায়গাটা একটা ইউনিক প্লেস, যেখানে জঙ্গলের মধ্যে এত হাতি, ঘন্টা, আপনার ইয়ে বাইসন কি নেই, এখানে চিতা তো ছড়াছড়ি, যাই এরকম একটা যেখানে যেটাকে ঘিরে অনেক ট্যুরিজমের একটা বিভিন্নভাবে বিভিন্ন আসপেক্টে ট্যুরিজমের একটা একটা ক্ষেত্র বলা যেতে পারে, ইম্পর্টেন্ট ক্ষেত্র এটা এই আমাদের ডুয়ার্স এবং ডুয়ার্সের বৈকুণ্ঠ। সরকার এখন চাইছে একটা নতুন একটা প্রকল্প আছে, নগর প্রকল্প, তারই মাধ্যমে এখনকার যে ট্যুরিজম মিনিস্টার এবং ফরেস্ট মিনিস্টার তাদেরকে ধন্যবাদ, তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এখানে এটা ইমপ্লিমেন্ট করতে চাইছে। এটা হলে ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে এরকম ধরনের ট্যুরিস্ট বাস হবে সারা ইন্ডিয়াতে। তো শুধু একটাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা ভেবে আমাদের এই ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ হবে সেগুলো যেন আমরা সেই ভেবে করি, অর্থাৎ সেখানে নেচারের যাতে কোনো বিঘ্ন না ঘটে, প্রকৃতির যাতে কোনো রকম বিঘ্ন না হয়, প্রকৃতির কোনো বিঘ্ন না হয় এবং মানুষও এই যে সৌন্দর্য, এর যে বিউটি, এর যে বিভিন্ন পার্সপেক্টিভের যে একটা গুরুত্ব সেটা যাতে বোঝে এবং মানুষ আসে।
1: ডিজিটাল স্বগণনা পর্বের মাধ্যমে 1 আগস্ট 2026 তারিখে শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে 2027 সালের জনগণনার গণনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ সহ স্থানীয় কর্মকর্তারা অনলাইন ফর্ম পূরণ করে এই অভিযানের সূচনা করেন। নাগরিকরা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বিস্তারিত তথ্য পূরণ করতে পারবেন। এই 2027 সালের জনগণনা নিয়ে মন্ত্রী শঙ্কর ঘোষ বললেন,
3: জনগণনা যেটা কিছুটা বিলম্বিত ছিল এবং আমি আজকে খুশি হলাম যে পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে, সেখানে সেলফ এনুমারেশন একটা অত্যন্ত সহযোগী ভূমিকা পালন করতে পারে। আমার বাড়িটা আমি যেরকম ওনারা যখন ওয়েবসাইট খুললেন নিজের থেকেই আমি সেটা করলাম, সাধারণ তথ্যগুলো চাওয়া হয়েছে, ওটিপিটা দরকার ফলে একটা হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার ব্যবহার করে 2 বার ওটিপি জেনারেট করে ভেরিফাই করিয়ে পুরো ফর্মটা অত্যন্ত সাধারণ। আমি যারা মোবাইল ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরা ac.census.gov.in এটা হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যান এবং সেখানে হেড অফ দ্য ফ্যামিলি বা যার ফোন নাম্বার দেবেন তার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ভেরিফাই করে খুব দ্রুততার সঙ্গে, আমার তো মনে হয় 3-4 মিনিট তো লাগবে না, তো দ্রুততার সঙ্গে আপনি আপনার ফ্যামিলির তথ্য দিয়ে দেবেন। এবং সামগ্রিকভাবে শহর এবং গ্রামাঞ্চলে ছাত্র যুবদের কাছে আমি আবেদন করবো, নিজেরা সেন্সাস ফর্ম ফিল আপ করুন, প্রতিবেশীদেরকে সহযোগিতা করুন, যাদের ক্ষেত্রে বোঝার অসুবিধে হচ্ছে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবং এখানে হচ্ছে সব থেকে বড় কথা আপনার প্রপার লোকেশন, আপনি কোন জায়গায় থাকেন তার লংগিটিউড ল্যাটিটিউডটাও পর্যন্ত মার্ক করে দেওয়া হচ্ছে, ফলে এটাই হয়তো একটা একটু ম্যাপটা টেনে টেনে ঠিক জায়গায় নিয়ে আসতে হচ্ছে, মানে পয়েন্টারে নিয়ে আসতে হচ্ছে, ভেরি সিম্পল প্রসেস। এনুমারেটরদের সহযোগিতা করার জন্য সেলফ এনুমারেশনের উপরে সব থেকে

0: ফেডারেশনের আধিকারিকদেরকে বলেছে প্রয়োজনে বিভিন্ন সহযোগী সংগঠন, সে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ছাত্র যুবরা আছে, তাদেরকে এর মধ্যে কিভাবে এনগেজ করিয়ে তাদেরকে উৎসাহিত করা এবং তাদের মধ্যে দিয়ে এই এনুমারেশনের কাজ, সেলফ এনুমারেশন বা এই এনুমারেশনের কাজটা যাতে দ্রুত করা যায়, তাহলে যারা এনুমারেটর আছেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে সুবিধে হবে। এবং তারা যখন বাড়িতে আসবে অলরেডি তাদের কাছে কিছু তথ্য, প্রি ফিল্ড আপ তথ্য থাকবে, ফলে সেইটাকে ব্যবহার করে দ্রুততার সঙ্গে এই কাজ করা সম্ভব। এটার জন্য কোনো ক্যাশ শুধু শিলিগুড়ি কেন, সামগ্রিকভাবে এটা নিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি এটার গতি বাড়ানোর ক্ষেত্রে, আমার মনে হয় প্রথম দু তিন দিন কাজ করলে আধিকারিকরাই একটা রিপোর্ট তারা তৈরি।
1: স্কুলের পাঠ্য বইয়ের বাইরে মহাকাশকে কিভাবে জানবে বুঝবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মহাকাশের রহস্য রোমাঞ্চকর তথ্য নিয়ে উপস্থিত হয়েছিলেন মহাকাশ বিজ্ঞানী, জ্যোতির্পদার্থ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। শিলিগুড়িতে মহাকাশের সহজ পাঠ অনুষ্ঠানে মহাজাগতিক রহস্য উন্মোচন করলেন বিশিষ্ট জ্যোতির্পদার্থ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি। 22 জুলাই 2026 বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ শাখা থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে তাদের অত্যন্ত প্রত্যাশিত বিজ্ঞান প্রসারমূলক কর্মসূচি মহাকাশের সহজ পাঠের সফল সমাপ্তি ঘটল। এই অনুষ্ঠানে শিক্ষা জগৎ ও বিজ্ঞানপ্রেমী মহলের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানের রহস্য সম্পর্কে জানার আগ্রহ নিয়ে শিলিগুড়ির 55টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা সহ প্রায় 700 জন এতে অংশগ্রহণ করেছিলেন। এই দিন ডক্টর দেবী প্রসাদ দুয়ারি আমাদের সঙ্গে কথা বলে জানালেন,
2: পৃথিবীর ইতিহাসে প্রথম হিউম্যানয়েড, রোবট না হিউম্যানয়েড পাঠাচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের নাগরিক হবে তোমরা আর 2-3-5 বছরের মধ্যে। তোমরা কজন জানো পৃথিবীর ইতিহাসে সব থেকে দামি উপগ্রহ 16,000 কোটি টাকা একটা উপগ্রহ, নাম হচ্ছে নিসার। কেন? নাসা, ইসরো, সিনথেটিক অ্যাপারচার রেডার, গল্পটা একটু বলে নিই। 2014 সালে নাসা এসে ইসরোকে বলল, এই একটা দারুণ উপগ্রহ পাঠাবো, কিরকম মানে এখানে কাঠের মধ্যে যদি 1 মিলিমিটার উঁচু নিচু থাকে না, মনে করো 1 মিলিমিটার জল উঁচু নিচু, 400 কিলোমিটার উপর থেকে পড়ে দেবে, বুঝতে পারছ কি ক্ষমতা? ভারত বল দারুণ জিনিস, কত খরচ তখনকার হিসেবে বললো 12,000 কোটি টাকা। কি হচ্ছে 6,000 কোটি, আমি 6,000 কোটি, তুমি? আমার ইয়ারলি বাজেট হচ্ছে তখন 2,200 কোটি টাকা ইসরো, পাবো করতে হবে। 2020 সালে প্যান্ডামিকের শেষ যখন হয়ে আসছে আবার নাসায় চলো বানায়, আর বলেছি তো হবে না পয়সা নেই। শোনো না, 80% খরচ আমি দেবো, 20% মাত্র তুমি দাও। ভারত বললো হবে না, 80% তুমি দিলে তুমি তো মালিক রয়েল, আমার বিজ্ঞানীরা কিছু করতেই পারবে না, কোনো ডেটা পাবে তত্ত্ব পাবে না। তখন নাসা কি বলবে জানেন, আমরা ইন্টারন্যাশনাল MOU করব তোমার সঙ্গে, ভারতের সঙ্গে, সমস্ত তথ্য ইকুয়াল অপরচুনিটি, তুমি যা পাবে আমি তাই। কেন জানো? আমি নাসার অ্যাসোসিয়েট, প্রতি বছর এই নাসার একটা ডিরেক্টরের লেকচারের ক্রিসমাসের আগে আমি একবার গেছি আমেরিকাতে থাকি, সেই সময় নিজের কানে শোনা, গত 66 বছরে আমেরিকার ইসরো যতগুলো উপগ্রহ উৎক্ষেপণ করেছে সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে 72%। আর গত 44 বছরে ভারতের ইসরো যতগুলো উপগ্রহ উৎক্ষেপণ করেছে সফলভাবে তাদের সঠিক কক্ষপথে স্থাপন করতে পেরেছে 91। মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির মধ্যে আবিষ্কার করলো 900 কিলোমিটার ব্যাসের একটি গোলাকার বস্তু, নাম দিলেন সেরে। নতুন গ্রহ পাওয়া গেছে, কিন্তু তার 2-3 বছরের মধ্যে আরো 300-500 কিলোমিটার আয়তনে আবিষ্কৃত হলো প্যালাস, ভেস্তা এবং জুনো। লোকেরা বুঝলো নতুন এক ধরনের বস্তু আবিষ্কৃত হচ্ছে সৌরজগতে। আর সেই 1801 সাল থেকে আজ অব্দি হাজারে হাজারে হাজারে হাজারে পাথরের টুকরো 10-20-50 কিলোমিটার আয়তনে আবিষ্কৃত হয়েছে মঙ্গল গ্রহ আর বৃহস্পতির কক্ষপথের মধ্যে। এই ছবিটা নাসার সত্যিকারের রিপ্রেজেন্টেশন, ভিডিও নেওয়া ইউটিউব, এখানে প্রতিটা সবুজ বিন্দু এক একটা আবিষ্কৃত এবং নামাঙ্কৃত।

0: একমাত্র আলো সূর্যকে প্রদক্ষিণ করছে। আর এই লাল বিন্দুগুলোকে বলে অ্যাপেলো গ্রহাণু। বৈশিষ্ট্য, এদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করে। তার মানে পৃথিবী তার নিজের খেয়ালে সূর্যের চারিদিক ঘুরছে, এই মুহূর্তে ঘুরছে। এরা যে কোনো সময় যে কোনো জায়গায় এত জোরে আঘাত করতে পারে না, পৃথিবীর 1/5 1/6 ভেঙে বেড়ে উড়ে।
1: স্কুলের স্টুডেন্টরা সবাই আপনাকে তাদের নায়ক হিসেবে আজকে পাশে পেয়েছে, এবং যা ছবি তোলার ভিড় সেটা কিন্তু কম নয়। তো আপনি বিজ্ঞানী হিসেবে আমাদের বললেন যে নিজের লক্ষ্যে ঠিক রেখে চলতে হবে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে লক্ষ্য রেখে। তো এখানে এসে আপনার ফিলিংসটা কেমন?
2: বাচ্চাদের সঙ্গে যদি আমি একাত্ম হতে পারি অন্তত কিছুক্ষণের জন্য, সেইটা একটা চরম প্রাপ্তি যে কোনো মানুষের। তার কারণ যেটা আমি বলেছি, বাচ্চারা তারা অনেক, তাদের ভেতরটা অনেক পবিত্র। তারা যেভাবে নেয় কোনো একটা জিনিসকে, কোনো একটা মানুষকে, কোনো একটা ঘটনাকে, তার পেছনে তাদের কিন্তু কোনো দুরভিসন্ধি থাকে না। তাদের ভালো লাগা এবং খারাপ লাগার উপর নির্ভর করে কীভাবে নেয়। সেই ক্ষেত্রে যখন বাচ্চারা এসে আজকে আমাকে হয়তো দু একজন বাচ্চার মনের কাছাকাছি পৌঁছতে পেরেছে,
1: আরেকটা কথা, আমাদের বাঙালি বিজ্ঞানী এবং আপনার মতন এখনো যারা আমাদের সঙ্গে এই প্রজন্মের সঙ্গে কথা বলছে, অনেক বড় অবদান আছে। তো ভবিষ্যতে এই জায়গাটা বজায় রাখার জন্য আমাদের যুবশক্তিকে যদি কোনো বলেন।
2: না, আমি শুধু এটাই বলবো, আমাদের কাছে বিজ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, সেটা যেন একটা উঁচু সৌধর উপরে থাকেন বেশ কিছু লোক। বিজ্ঞান আমরা বুঝি না সাধারণ মানুষ, সেইটা বোধ হয় ঠিক নয়। সার্ভিস টু দ্য সোসাইটি, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য সোসাইটি যদি বলি, বিজ্ঞানীদেরও কিন্তু উচিত তার নিজের কাজ, তিনি কতটা রেলেভেন্ট কাজ করছেন সেটাও সাধারণ মানুষকে বোঝানো। কারণ আলটিমেটলি বিজ্ঞান যেমন মেধার উপরে চলে বিজ্ঞানীদের, কিন্তু বিজ্ঞানীদেরকে কিন্তু সরকার যেভাবে তাদের সাহায্য করেন সেটা আছে কিন্তু সাধারণ ট্যাক্স পেয়ার্স বানিয়ে।
1: আরেকটা কথা, আমাদের পশ্চিমবঙ্গে যে বিজ্ঞান বিষয়ক বইগুলো আমাদের ছোটবেলা থেকে পড়ানো হচ্ছে ক্লাস 10 পর্যন্ত, হায়ার স্টাডি তো আলাদা আলাদা বিভাগ তৈরি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো ঘাটতি বা ঠিকঠাক আছে বলে আপনার মনে হয় না সিলেবাসে চেঞ্জ করতে হবে?
2: দেখুন, সিলেবাসটা যদি ভাবেন, 1950 সালের পর থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে অন্তত গোটা 50 বার। তার কারণ হচ্ছে এক একটা সময় বোঝা গেছে যে যা সিলেবাস সেইটা হয়তো ঠিক পুরোটা কভার করতে পারছে না, বা নতুন নতুন বিজ্ঞানের দিক উঠে আসছে। আজকে এআই সিলেবাসে আছে, আজ থেকে 10 বছর আগে এআই তো সিলেবাসে ছিল না। তার মানে সিলেবাসটা কন্টিনিউয়াসলি একটা চেঞ্জিং ফেনোমেনন, এবং সেটা হতেই থাকবে এবং ভালো চলবে।
1: আর বাঙালি হিসেবে আপনি ছোটদের কোনো বই এরকম ভাবে পড়তে বলছেন যেগুলো ভালো করে পড়া উচিত?
2: বাঙালি হিসাবে আমি ছোটদেরকে সর্বভাষা, মূলত ইংরাজি এবং বাংলার বই পড়তে বলি।

0: নমস্কার, আমি ডক্টর শুভ্রা মিত্র, সংস্কার ভারতী, উত্তরবঙ্গ প্রান্তের।
1: তো আজকে যে আপনারা অনুষ্ঠানটি করছেন নটরাজ পূজনের, এর বিশেষত্ব কি এবং কেন করছেন?
0: আজকের এই পরম পবিত্র মহিমান্বিত লগ্নে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সশ্রদ্ধ প্রণাম। আজ এই পুণ্যতিথি, যা সনাতন সংস্কৃতির আকাশে এক অক্ষয় জ্যোতিষ্কের মতো জাজ্বল্যমান, আজ গুরু পূর্ণিমা, আমাদের এই পুণ্য লগ্নে ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতির অগ্রদূত সংস্কার ভারতী রাজকীয় উদ্যোগে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে উদযাপিত হচ্ছে পরম পবিত্র গুরু পূর্ণিমা ও নটরাজ পূজনের মহোৎসব। জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের রাজকীয় ধ্বজাধারী সংস্কার ভারতীর ভাবদর্শে পরমগুরু মহর্ষি দেবদাসের পূর্ণ স্মরণ একাধারে আধ্যাত্মিক পূর্ণ জয় পরম্পরা ও পরম রাষ্ট্রীয় গৌরবের প্রতীক। জ্ঞান সমুদ্রে অদ্বিতীয় কাণ্ডারী মহর্ষি দেবদাস সনাতন সংস্কৃতির অবিনাশী ভিত্তি

প্রস্তর, যিনি মানব কল্যাণে পরম বেদকে ঋক, যজু, সাম ও অথর্ব এই চতুর্ভাগে সুবিন্যস্ত করে বেদব্যাস নামে মহিমান্বিত হন। কঠিন আধ্যাত্মিক দর্শনকে আপামর মানবের স্তরে সহজবোধ্য করে যিনি 18টি পুরাণ ও কালজয়ী মহাকাব্য মহাভারত রচনা করেন। তাই এই সমগ্র মানব সভ্যতার আদি শিক্ষক ও সার্বভৌম পথ প্রদর্শক তিনি। আজ এই নটরাজ পূজন অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল শিলিগুড়ি নেতাজি বয়েজ হাই স্কুলের প্রেক্ষাগৃহে। আমাদের অনুষ্ঠানটিতে নাচ, গান, আবৃত্তি, যন্ত্রাংশে মুখরিত হয়েছে আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপীনাথ কর্মকার, ঘুঘুমালি শারদা শিশু তীর্থের প্রধান আচার্য, পরম শ্রদ্ধেয় সচ্চিদানন্দ মহারাজ এবং খুব বড় বংশীবাদক পরেশ রায় মহাশয়জি, এবং আমাদের বিভিন্ন কলাকুশলীরা, সভাপতি, সম্পাদক, সহসভাপতি, বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা।

0: আমার নাম বিশ্বজিৎ রায়, আমি শিলিগুড়ি বনমালা থিয়েটার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক এবং পরিচালক।
1: আপনাদের যে এই যে পুরো কার্যক্রমটা চলছে বহুদিন ধরেই দেখছি, কয়েক এক মাস, প্রায় এক মাসের কাছাকাছি আপনারা থিয়েটারের এই কর্মশালাটা যেটা আছে বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা করেছেন, এর পুরোটা আমাকে একটুখানি বিস্তারিতভাবে জানান।
0: শিলিগুড়ি বনমালা এই মেঘের মুলুক শীর্ষক যে অনুষ্ঠানটি, এটা 2013 সাল থেকে সংগঠিত করার চেষ্টা করছে। এটা মূলত শিশু কিশোর কিশোরী তাদের জন্য একটা সাংস্কৃতিক মেলবন্ধনের প্ল্যাটফর্ম। থিয়েটারের পাশাপাশি অন্যান্য যে ফিল্ডগুলোতে তারা খুব সক্রিয়, ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি সবটা মিলেই কর্মশালা ভিত্তিক অনুষ্ঠান করে তাদেরকে এক জায়গায় করা, এবং আজকে যে ফাইনাল ডের অনুষ্ঠানটা হচ্ছে, গত এক মাস পনেরো দিন ধরে অনুষ্ঠানগুলো চলেছে, সেখানে ওদের এক জায়গায় নিয়ে এসে ওই ইনক্লুসিভ জায়গাটা, অর্থাৎ শহুরে আবহাওয়ায় বড় হওয়া বাচ্চারা, গ্রামীণ আবহাওয়ায় বড় হওয়া বাচ্চারা, তাদের তো একটা মানসিক যে বিকাশের জায়গাটা, একটা পার্থক্য রয়েছে তাদের চিন্তা চেতনা ভাবনাগুলোর, তার একটা আদান প্রদান একই সঙ্গে ঘটা। এবং আমরা জানি যে কালচারাল মিডিয়াম সব থেকে বেশি এক্সপ্রেসিভ মিডিয়াম, তো এক্সপ্রেসিভ মিডিয়ামে আমরাও না অনুমান করতে পারি বা বুঝতে পারি ওদের পারফরমেন্স দেখে, ওরা এটা করে কতটা আনন্দ পাচ্ছে, কতটা সন্দিহান, কতটা ব্রাইটভাবে এটাকে নিচ্ছে, কি শিখছে, এই পুরো ব্যাপারটা একটা সংগঠিত হচ্ছে। এবং থিয়েটার যেহেতু আমরা সবসময় জানি যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মানে মাল্টি কালচারাল মাধ্যম, এখানে সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলোকে একত্রিত করা যায়, তো সেই জন্য থিয়েটারটা আমাদের প্রধান অবলম্বন। এবং আমরা যেই কর্মকাণ্ডগুলোই করি না কেন, সেই কর্মকাণ্ডগুলোকে থিয়েটারের দিকে ফোকাস করে রেখেই চেষ্টা করি। এবং একটি বাচ্চার ব্যক্তিত্ব গঠনে আমরা মনে করি এই সাংস্কৃতিক কর্মকাণ্ড থিয়েটারের ভূমিকা একটা বিরাট। সেই জায়গা থেকেই 2013 সাল থেকে শুরু করে আমরা 9 বছর এবার করতে পারলাম, প্রত্যেকটি বছর করতে পারিনি মাঝখানে হয়তো, এবং আগামী বছরে 10 বছরের অনুষ্ঠান হবে, এবং সেটাতে আমরা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে পরবর্তী বছর থেকে খেলাধুলোকেও আমরা যুক্ত করব, কেননা সেটাও তাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: আচ্ছা, আপনারা প্রত্যন্ত গ্রামগুলোতেও গিয়েছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, চা বাগানের বাচ্চাদের নিয়ে কাজ করেন?
0: এটা বেসিক্যালি দেখুন, চা বাগানের বাচ্চাদের নিয়ে কাজ করার যে বিষয়টা না, সেই বিষয়টা আরেকটু গভীর, আরেকটু গুরুত্বপূর্ণ। সেখানে অনেক এনজিওসরা রয়েছেন, সংস্থা রয়েছে, তারা কাজ করছেন। আমরা মূলত যেহেতু সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, আমরা তাদের সঙ্গে একসঙ্গে সংযুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি। আমরা জলপাইগুড়ি জেলার একদম ভেতর দিকে একটা প্রত্যন্ত অঞ্চলে, এই মুহূর্তে আমার নামটাও মনে পড়ছে না, আমি এর আগে নামটাও কোনোদিন শুনিনি, ওই ঘুটকির হাট থেকে একটু ভেতর দিকে যেতে হয়, আর সেখানটা একটা জায়গাতে তরিবাড়ি অনেকটাই দূরে, আমরা কাওয়াখালী, নিমতলা বা ধরুন পোড়াঝাড়ের যে প্রত্যন্ত অঞ্চল, আমরা নৌকাঘাট দিয়ে হয়তো প্রত্যেকে যাতায়াত করি, কিন্তু ডান দিক বাদ দিকে ওই নদীর চরগুলোতে কখনো ঢুকি না। সেখানকার বাচ্চারা যারা, ওরা না আরও আরও ডেঞ্জার জোনে।

0: মানে শহুরে আবহাওয়ার একদম কাছে কিন্তু শহুরে নয়, ওরা ওরা আরও না খুব ইজিলি শহরে খারাপ জিনিসগুলোকে পেয়ে যায়। তো সেগুলোর থেকে যারা ওরা বিরত থাকে সেই জায়গাটার একটা চেষ্টা আমাদের কন্টিনিউয়াস চলে, এবং সেই জায়গার থেকে আমাদের মনে হয়েছে যে এই যে প্রত্যন্ত অঞ্চলের শিশুরা তাদের কাছে সঠিক নারিশমেন্টটা দেওয়া যায় সাংস্কৃতিক বা এই জায়গার থেকে, তাহলে তারা তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতে পারে।
1: আপনারা এই মুহূর্তে কতগুলো থিয়েটার বাচ্চাদের নিয়ে করেছেন, মানে একটু যদি নামগুলো বলেন?
0: আমাদের মূলত কাজই ছোটদেরকে নিয়ে, আমরা যেটা করি কর্মশালা ভিত্তিক থিয়েটার প্রযোজনা নির্বাচন করি, এক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি হিন্দি সাহিত্যের যে সমস্ত সাহিত্যকাররা রয়েছেন ছোটদের নিয়ে তারা লিখেছেন গল্প কবিতা উপন্যাস, তার সেগুলোকে কেন্দ্র করে সেগুলোকে নিয়ে যে কাজগুলো করা হয়, আমরা সুকুমার রায়ের গল্প নিয়ে, আমরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প নিয়ে, লীলা মজুমদারের গল্প নিয়ে, সত্যজিৎ রায়ের গল্প নিয়ে, মুন্সী প্রেমচন্দের গল্প নিয়ে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা নিয়ে, চেকফের গল্প নিয়ে প্রচুর কাজ করেছি।
1: এখনো চলছে তো?
0: হ্যাঁ চলছে, আমরা খুব রিসেন্টলি বাদল সরকারের ভোমা নাটকটি ছোটরা যাতে করতে পারে সেরকমভাবে আমরা একটা প্রযোজনা বাণী মন্দির স্কুলের সঙ্গে তৈরি করছি। আমরা টুনটুনি গল্প গত বছর তৈরি করেছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প, কিছু আমাদের নিজস্ব তৈরি করা কনসিপ্ট করা আইডিয়া যেগুলো কেউ আগে হয়তো লেখেননি বা ভাবেননি সেগুলোকে নির্ভর করে গল্প, এইভাবে কাজগুলো চলছে।
2: এতক্ষণ শুনছিলেন সাপ্তাহিক বিশেষ বিশেষ বেতার রিপোর্ট নিয়ে অনুষ্ঠান ডুয়ার্স ডায়েরি। সাক্ষাৎকার গ্রহণে সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, কার্শিয়াং।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

পরিকল্পনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: कालो ठीकी कालो काटको स्वीकार सगिलो गीत बिरेन राई को आवाज में।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: कति बिसाउ मनको भारी पहिलो गीत सिकाउनुहोस् सविता छेत्रीको स्वरमा।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: সুসংগম কার্যক্রমকে অন্তিম গীত পবন কলিকু শর্মা ভাগ্যে মানুষ কো ইউ জীবন।

0: মন্তব্য করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় পক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় পক্ষের অধিবেশনে আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন রেখেছিলেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সভার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফাইন্যান্স অ্যাক্ট 2026 এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই শুরু করলে সভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দলগুলি অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
1: हर बार एलओपी का नाम से वो खड़े होकर के एक ही मुद्दे को दिन भर उठाते रहते हैं।
0: केंद्रीय पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्री हरदीप सिंह पुरी বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময় ভারত পর্যাপ্ত জ্বালানির মজুদ বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জ্বালানি আমদানির উৎস দেশের সংখ্যা 27 থেকে বাড়িয়ে 41 করার মাধ্যমে উৎসের বৈচিত্র্য আনা, গৃহস্থালী ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য এলপিজি ও পিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকারের ভিত্তিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। তিনি আরও উল্লেখ করেন যে এর পাশাপাশি আবগারি শুল্ক হ্রাস, তেল বিপণনকারী সংস্থাগুলোর সহায়তা এবং ওয়ার রুমের মাধ্যমে তদারকি ব্যবস্থা বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহের অস্থিরতা থেকে উপভোক্তাদের সুরক্ষা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি ঘাটতি, রেশনিং এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন ভারত সফলভাবে তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের চরম প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি পরিচ্ছন্ন ও জ্বালানি সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, 19 লক্ষেরও বেশি পরিবার এখন শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। মন্ত্রী আরও জানান যে বর্তমানে 25,000-এরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং 81,000-এরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের উপর বসানো সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জানিয়েছে, প্রতি 6 দিনে 1 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পরিচ্ছন্ন শক্তি কর্মসূচিতে পরিণত করেছে। চলতি বছরের জুলাই মাসে 5 লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যা প্রকল্প শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ সংখ্যক সুবিধাভোগীর রেকর্ড। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে প্রশাসনিক ন্যায় বিচার ও সুশাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা, কর্মদক্ষতা ও পরিষেবা প্রদানের প্রক্রিয়াকে আরও উন্নত করতে হবে। নতুন দিল্লিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি রঞ্জিত বসন্তরাও মোড়ের সঙ্গে এক বৈঠকে শ্রী সিং বলেন, সরকার ধারাবাহিকভাবে এমন সব প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে যা সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, দক্ষ ও নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। খবর শুনছেন

0: আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এই ধরনের অন্তঃশাসনীয় কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression and now seeks to manufacture legitimacy.
0: September Delhi the unushthito ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাঙ্কগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুয়াতেমালার মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগার প্রবল অগ্নুৎপাতের ফলে দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সমন্বয়কারী সংস্থা কানরেড কমলা সতর্কতা জারি করেছে। অগ্নুৎপাত বৃদ্ধির কারণে দক্ষিণ পশ্চিম ঢালের সেকা ও সেনিজা গিরিখাত দিয়ে উত্তপ্ত গ্যাস, ছাই ও আগ্নেয় পদার্থের স্রোত নেমে আসার ফলে আগ্নেয়গিরির কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে আছে। দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের কৃষ্ণ প্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় জুটি। তারা 21-16, 21-18 হারিয়েছেন থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই জুটি চলম্পন চারোয়েন কিটামোর্ন ও ওরাপল থাংসাগাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: आकाशवाणी को खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौं। अब श्रोतालाई सुनाउने छौं भुटानी कार्यक्रम।